নমস্কার শ্রোতা বন্ধু, অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ কু আপনার স্বাগত। উপস্থাপনার মু সঙ্গীতা সাহু, বৈষয়িক সহযোগিতা সত্যরঞ্জন পণ্ডা এবং লক্ষ্মীনারায়ণ দাস। আপনার আপনার মনপছন্দর ওড়িয়া কথাচিত্রর গীত শুণবা বর্তমান আমার্যক্রমক ফোন করতু। আমার টেলিফোন নম্বর দ্বয় 0663241231 এবং 0663241240 যোগে শ্রোতা আমাকে যোগাযোগ করা আরম্ভ করেদেলে। আসুন জাঁবা আজ প্রথম শ্রোতা কি যে আমার কার্যক্রমক কল করেছেন।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নমস্কার
0: নমস্কার আজ্ঞা, পরিচয় দিন তো আপনার। আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, লক্ষ্মীনারায়ণ আজ্ঞা, আমার কার্যক্রমকে আপনার অনেক স্বাগত, এবং আজি আমার কার্যক্রমের আপনার প্রথম শ্রোতা, সেই আপনার অভিনন্দন। কুহন্তু, আজি কার্যক্রমের কেউ ওড়িয়া কথা চিত্রর গীত শুনবে? আজ্ঞা আজ্ঞা, লোফর কথা চিত্রর গীত শুনবে। এই গীত শুনবা পছরে কিছু বিশেষ কারণ কি স্মৃতি? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ আজ্ঞা, আপন আড়ে বর্ষা হেউচি? আজ্ঞা আজ্ঞা, বর্ষার মজা নেবার লাগি কিছু করছেন? আজ্ঞা আজ্ঞা, ঠিক আছে, আপনার মন পছন্দর গীতটি শুনে নিয়ন্তু। কুহন্তু আজ্ঞা, কাহকু সমর্পিত করিবে?
1: প্রথমে আপনার, তারপরে আকাশবাণীর কর্মকর্তা সমস্ত, আমার শ্রোতা মানে সহদেব

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: মানে জোহার,
0: জোহার জোহার, আমার কার্যক্রম কো আপনাদের স্বাগত। পরিচয় দিওন্তু আপনকর।
1: মুই কুমারী দীক্ষা গোপাল। আমার গাঁ হচ্ছে সিনাপড়া, পোস্ট হচ্ছে পরলা, থানা ধর্মগড়, জেলা কলাহান্ডি। মু কহুছে নানি।
0: আজ্ঞা আজ্ঞা, দীক্ষা ম্যাডাম, আমার কার্যক্রম কো আপনাদের স্বাগত। কহন্তু, আজ আমার কার্যক্রমে কেউ গীত শুনবে?
1: রিমঝিম বর্ষার গীত শুনমু।
0: পাগল করেছি পাউঁচি তোর কথাচিত্রু।
1: হ্যাঁ হ্যাঁ
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ আপনার আড়ে বর্ষা হচ্ছে?
1: বর্ষা তো এবে টিকি টিকি বর্ষা, মানে বুন্দা বুন্দা বর্ষা টিকি টিকি পড়ুছে। যেটা ওস বাগির পড়ছি সেটা সেটা পড়ুছে। অপা এবে
0: গরম গলান,
1: গরম গলান, এবে বর্ষা আসিছে যে গরম আর নাই দেবার। গরম এবে বর্ষা কমি গলে আর গরম হেবা আর।
0: আচ্ছা, থন্ডা লাগুছে তা মানে। আউ বর্ষা রে গরম রাখিবা পাই কোন কোন করছেন, কোন রোষেই বাস করছেন?
1: এটা গরম রাখবা লাগি চা টিকে পিছু আর এন পকড়ি পকোড়া টিকে বনাইছো আর খাইছো আর কা করমা।
0: যা হো, আমার কার্যক্রম শুনছেন? আউ কেউ কার্যক্রম শুনান্তি?
1: কার্যক্রম সব শুনছো আমকে। মতে কার্যক্রম সমলপুর সব কার্যক্রম ভাল লাগছে না নানি। ফোন ইন কার্যক্রম, যুববাণী কার্যক্রম, ঘর সংসার কার্যক্রম আর
0: সমস্ত কার্যক্রম শুনুচন্তি, এমতি শুনুথান্তু, আমাকে ভাল পাইবা দৌথান্তু। আউ আপন কার্যক্রমরে অনুরোধ করিথিবা গীতটি শুনি নিয়ন্তু। আম কার্যক্রমকু ফোন করিথিবারু আপনকু ধন্যবাদ।
1: মানে জোহার
0: জোহার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: আজ্ঞা নমস্কার,
0: নমস্কার আজ্ঞা, পরিচয় দিন্তু আজ্ঞা।
1: মো সুরেন কুমার সাহু, গান্ধী টিকরা পোস্ট অফিস কুলতা টেকুরা ডিস্ট্রিক্ট বরগড়ু কোজ। আজ্ঞা
0: সুরেন আজ্ঞা, আমার কার্যক্রম কি আপনার স্বাগত কহুন। আজি কার্যক্রম থেকে কেন গীত শুনবে
1: আজি দেবে আজ্ঞা ওড়িয়া কথাচিত্র অরুন্ধতির
0: আজ্ঞা।
1: ময়ূর গো তুম আকাশে মু দিন মল হারে প্রেম সাজিলি। এই গীতটা শুনেবে আজ্ঞা, শ্রোতা মানে বহুত অনুরোধ করেছিল মতে আগরু।
0: আজ্ঞা আজ্ঞা, খুব সুন্দর গীত আজ্ঞা, ধন্যবাদ ইয়াকু বাছবার লাগি। আউ আজ্ঞা, আপনকর আড়ে বর্ষা হচ্ছে?
1: বর্ষা তো কালি রাতে সারা হয়েছে আজ্ঞা, ঝিপের ঝিপের যে লগাইছে যে গাছ
0: আজ্ঞা
1: ছাড়িছে টিকে।
0: আজ্ঞা আজ্ঞা, তো ঠান্ডা পাগ হয়ে যাইতিবানো?
1: হ্যাঁ সকাল পর ছাড়ি গলা
0: আজ্ঞা আজ্ঞা,
1: আছে আর বর্ষা হয়েছে গিয়া সমলপুরে।
0: আজ্ঞা আজ্ঞা, ইয়াড়ে বি বর্ষা হচ্ছে। আউ বর্ষা দিন আয় বেলে গছ লগাবার সময় আয়, তার বাহারে বর্ষা হবা বেলে নদী মানকু পাইন বি বর্ষি, তো বড়ি বি হেসি। ই টাইম থি সতর্ক রহেবার বি জরুরি আয়, তো আমার কার্যক্রম মাধ্যম থি শ্রোতা মানকু আপন কানা কহবার লাগি চাহেবে।
1: আয়ান ডেডিকেট করবে।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর হালো অনুবাদ
1: নমস্কার,
0: কার্যক্রম। নমস্কার আজ্ঞা, পরিচয় দিয়ন্তু।
1: বর্তমান প্রমোদ বাগ।
0: প্রমোদ আজ্ঞা, আমার কার্যক্রমকে আপনার বহুত বহুত স্বাগত। কহুন, আজ কার্যক্রম থেকে কেন গীত শুনবে?
1: তারা
0: আজ্ঞা আজ্ঞা, টাইটেল ট্র্যাকটা শুনবে। আজ্ঞা আজ্ঞা, আউ কহুন আজ্ঞা, আপনার আড়ে বর্ষা বর্ষি হচ্ছে?
1: বর্ষা চালি একদম বর্ষুছে,
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা
1: বর্ষা লে কাহিঁ যাই না আবার।
0: আজ্ঞা, বর্ষা আজ্ঞা যেতে উপকার করছি, পানি অতকা হেলে তার উল্টাটা ভি অছে আজ্ঞা, কিন্তু গরম নু মুক্তি দিয়েছে আমকো। বর্ষা না হেলে ফের ফসল ভি না হুয়ে।
1: বর্ষা না হলে হয়,
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ আমার কেন কেন কার্যক্রম আপন শুনছেন?
1: সব কার্যক্রম ভাল লাগছে, সব চালিছে। আপনার চিঠি পাইছি কার্যক্রম, এইটা অনুরোধ
0: আজ্ঞা
1: জানি
0: আজ্ঞা,
1: যেন। তো আর গোটে কথা, তো বহুত ভাল লাগছে সবুদিন গোটে গোটে যেন অনুরোধ মানে পাইলাম, তে আর ভালো লাগে না।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা,
1: বুধবার দিনে ওড়িয়া হিন্দি কথা সেদিন গেলা, তারপরে মঙ্গলবার ইন্টারভিউ রহুছে, সেটা ফোন গেলা।
0: আজ্ঞা আজ্ঞা, আপন মানে সবু আমার কার্যক্রম মানুষ পছন্দ করুছন, আপনকর চাহিদা বড়ুছে, আপন মানে কহুছন, তো আপনকর রুচি মোতাবক আমার কেন্দ্রর কর্মকর্তা মানে চেষ্টা করুছন আপনকর এই সবু জিনিসকে পূরণ করবার লাগি, যাহা বি আপনকর রুচি রহিছে সেই হিসাবরে কার্যক্রম প্রস্তুত করি করি প্রচার করবার লাগি আপন মানে পছন্দ করুছন, সেথির লাগি আপন মানকু ধন্যবাদ। এন্তা ভল পাইবাটা দৌথাউন, আমার কেন্দ্রর কার্যক্রম শুনুথাউন, আউ আপনকর মন পছন্দর গীতটা শুনি পকুন।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার।

0: हेलो, आकाशवाणी संबलपुर। हेलो, अनुरोध कार्यक्रम।
1: नमस्कार मैडम।
0: नमस्कार आज्ञा, आमर कार्यक्रम को आपन को स्वागत। कौन तो आपनकर परिचय एवं केउ गीत सुनिबे कहि दियंतु।
1: श्री क्षमा सागर साहू मुडिंग पाकेल पड़ा जिला कोलाहांडी।
0: आज्ञा आज्ञा,
1: आउ गीत दे देबे शंखा सिंदूर रो कथा चित्र दे देबे।
0: आज्ञा आज्ञा आज्ञा, आउ कोन तो आज्ञा किपरि अछंती आपनको घरे समस्त किपरि अछंती, वर्षा केमिति होउछि आपनको आडे?
1: আমার পরিবার সব ভালো আছো। আগে বর্ষা টিকে ঝিপি ঝিপি লাগি রয়েছে। আর মই তো কপড়া দোকান এটা এবে বাজার রে রইগরে এটা মই কপড়া দোকান টা দেইছে।
0: আজ্ঞা আজ্ঞা,
1: মোড়িং মোড়িং বাজার রে আছে। আর এটা বর্ষা টিকে আজি কম আছে, মই সেতে লাগি কলটা লগাই কর কথা হচ্ছে আপনকার সঙ্গে।
0: আজ্ঞা আজ্ঞা, যা হোক, কার্য সহিত আপন আমার কার্যক্রম বি শুনুছন, সেতে লাগি আপনকু ধন্যবাদ। আর আপন পছন্দ করিতিবার গীতটা বি আপন শুনি পকুন আমার কার্যক্রমর আপন আজিকার শেষ শ্রোতা কল করিতিবার। আজ্ঞা জলদি না কহুন, সময় নাই ন।
1: চিত্রসেন সবর, মনোজ পুটেল, মুনা পণ্ডা, পঙ্কজ মিশ্র, হিমাঞ্চল সবর, নাগু পাত্র, করম সানি সাহু, সুবল সাহু, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, ইমানকে টিকে ডেডিকেট করবে। আউ
0: আজ্ঞা আজ্ঞা, আপন যেন মানকর না উল্লেখ কলে তাঙ্কর সঙ্গে আপন ভি আপনকর মন পছন্দর গীত শুনি পকুন। কার্যক্রম কে ফোন করিতিবানু আপনকু ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, আজ আমি কথা আমা আমার ফালর তিহার পরবকে নিয়ে কিছুটা কথা হলে কথা তো হেমা কার্যক্রম মূল কর্মা এই গীত সঙ্গে সিনেমা বডিগার্ডর গীতটা শুনুন গাইছেন রাহত ফতে লিখা আর শ্রেয়া ঘোষাল, লিখিছেন সাবির আহমদ, সুরেশ অজিচন, হিমেশ রেশমিয়া আর প্রীতম।

শ্রোতা বন্ধু, আমার মাইট চাষের মাইট, কাহে যে কি আমার মাটির পড়ভাগী লোক চাষ করে নিজের কুটুম চলাসন। চাষ খালি জীবন জীবিকা কি কুটুম পুষবার মাধ্যম নাই, সে চাষ হচ্ছে আমার সংস্কৃতি আর পরম্পরা। অকি দ্বিতীয় দিন মুঠি ছুয়ানো অষাঢ়ার দশমী, সরাবনার কাদ যাত্রা, নোয়াখাই মাড়েন যাত্রা, মেনি পূজা, ক্ষেত বড়েন, পুষ্পুনি তক, ভিন ভিন পরব আর চলন আমার চাষের সংস্কৃতি আর পরম্পরা হয়। ফের কথা আমা আগে ইয়াদে শুনুন, কিউকি ইটস ফিট সিনমারি গীতটা, গীতটাকে গাইছন উদিত নারায়ণ আর অলকা ইয়াগ্নিক, লিখিছন সমীর, সুরে সজাইছন হিমেশ রেশমিয়া।

শ্রোতা বন্ধু, চাষির এই সংস্কৃতি পরম্পরাটা রীতিনীতি চলন হিসাবে ঠান জানে অলগ অলগ। এ সংস্কৃতি পরম্পরা ভিতরে দশমী অলগ ঠানটে আবৃ করে রয়েছে। আমার পশ্চিম ওড়িশানে কেতে জাগানে উজ্জ্বল পখর দশমী দিন আষাঢ় মাসে ইতিহাস পালন করা হয়েছে। দশমী দিন গোটে চাষী নিজের ঘরের সবুদে দেবতা আর পিতৃপিতাকে এই বছর চাষটা ওল্ড ওল হেউ, কুটুম্বর মঙ্গল হো, কুটুমকে রোগ বেমার না আসু বলে পূজা করছে। পশ্চিম ওড়িশান বাহারি যদি আমি দক্ষিণ ওড়িশার কোরাপুট অঞ্চলকে দেখমা, সেন প্রায় গানে নিজর গ্রামদেবীনে বলি দিয়ে দশমী যাত্রা পালন করবার পরম্পরা চলি আসুছে। ফের কথা হেমা আগকে, ইহাদে শুনুন সিন মাহমুদ সে সাদিক রোগীর এই গীতটা। লিখিছন অরুণ ভৈরব, সুরে সজিছন অনু মল্লিক, গীতটাকে গাইছন উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক।

পূর্বপুরুষানু চলি আসুবার পরম্পরা হিসাবে হেসি হেতির গুণ পরিবার ন পরিবার অঞ্চল হিসাবে কিছুটা অলগ অলগ দশমী আগর মা মানে ঘর দুয়ার লিপা পূজা করি সবুয়ার সফা সুতরা করে দিয়েছেন দশমী দিন মা মানে বড়েপুর উঠি গধাপদা করে দশমী খঞ্জা বনাছন দশমী খঞ্জাতে পিঠাপনা জোখা মুগ ডাইল আর বিল নানাদি জিনিস তিয়ার হেসি ঘরের মূর্ধানি গাধিপাদি করে আসি রীতিনীতি হিসাবে ঘরের দে দেবতা পিতৃপিতাকে পূজা করছেন পূজা উত্তর ঘরের সভে ঘরের কুঠি সালে মুড়িয়া মারি হারি গুহারি করছেন আর মা মানে ঘরের সোমকু প্রসাদকে পরশি দিছেন আর ঘরের সভে প্রসাদ পাইছেন এন্তা হিসাবে দশমী পালন করছে চাষি ভাই ইয়াদে আসুন দবং সিনমার গীতটা শুনমা গাইছেন সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল গীতটাকে লিখেছেন জাল্লি শেরওয়ানি আর সুরে সাজিয়েছেন সাজিত বাজিত।

0: दिजी सकू ना यहाँ
1: मेल फीमेल
2: नहीं
0: माने बा गोड़ो डाणा गोड़ो धीरे विषय रे को ना
1: यहाँ अच्छा अच्छा नहीं नहीं हमता किछ माने ना सुन हमरो प्रख्यागत डा कोन एटा है उचे गुटे प्रकार पैरालिसिस जेंटा को कहू छ हमें
0: आज्ञा
1: हला एतर अधा हैसी अब फूल हैसी जेंटा को अधा हैसी ताकू हेमिप्लेजिया कह जासी जेंटा को फूल हैसी सेटा को टोटल दुही गोड़ो पैरालिसिस हैसी
0: आज्ञा मोर प्रश्न गुटे हो जे मोर भाई गुटे हो जन चैतन्य पटेल तांकर মানে ডাণ সেটা আজ্ঞা গোড় হাতটা পড়িয়ে কি সে জিভটা ঘিচি দিকে সে কথা কইনি পার মানে দুই মাস উপরে হল ন ট্রিটমেন্ট চালিছে ফুলমাল বুঝলে আর এবে ঘরে মেডিসিন খাই কি রয়েছে সেটা টিকে কিওর নে হবার চাল বাকি কথা কইনি পার সেটা কেনটা কোনে হবা
1: শুন মু কহুছে শুন এটা কোয়েশন হেমিপ্লেজিয়া
0: আজ্ঞা
1: বুঝলে হেমিপ্লেজিয়া আমার ডাহাণ বাঁ হাত যেন অছে ডাহাণ হাতকু আমকু কন্ট্রোল করুছে আমার ব্রেন র লেফট সাইড বুঝলে আউ লেফট হাতকু কন্ট্রোল করুছে ব্রেন র রাইট সাইড যদি সে ব্রেন ভিতরে ব্লড ভেসল ফাটি যাইকি ব্লিডিং হুয়ে হেলে সে আড় ব্রেন ড্যামেজ হয়ে যাসি আউ হেমিপ্লেজিয়া হয়ে যাসি কিন্তু আমার কথা কহবার যে শক্তি অছে আমার ব্রেন রে যে তার সেন্টর অছে সে সেন্টরটা লেফট সাইড রে অছে বুঝলে বলে লেফট সাইড রে যেতে লোক ব্লিডিং হইছে রাইট সাইড রে হিমোপ্লেজিয়া হইছে রাইট সাইড হিমোপ্লেজিয়া হলে কথা কহবার কমি যাইছে নাই পারে লেফট সাইড রে হিমোপ্লেজিয়া হলে কথাবার্তা কহি পারছ হলা বলে আপন এই বিষয়ে আপন নিউরোলজি দেখ হ্যাঁ নিউরোর দুইটা বিভাগ আছে নিউরো সার্জারি আছে গোটে নিউরোলজি আছে যেটা মেডিসিন সাইডটা আপন নিউরোলজি বিভাগে বুর্লারে আছে নিউরোলজি বিভাগে আপন সেটি কথাবার্তা করুন হবা ইম্প্রুভমেন্ট হবা ধীরে ধীরে আসবা
2: হ্যাঁ
1: আসুছে লোক তো
2: ধন্যবাদ আপনার প্রশ্ন লাগি হ্যাঁ তো স্যার যে কথা টিকি আগরু আমি আলোচনা করুলা যে জেনারেল সর্জরি কথা যেটা গলবর্ডর স্টোন হল কি অ্যাপেন্ডিসাইটিস কথা কহুলে গলবর্ডর যদি হয়ে বেলে তো পেন হবা আপনি বিভিন্ন প্রকার যে স্টোন কেন কেন জায়গায় রুচে তিনটা কথা কহলে যদি হেঁটা যদি অ্যাপেন্ডিসাইটিস কথা আমি চিন্তা করমা বলে সে অপরেশন করবার পূর্ব কেনা লক্ষণ সেটা
1: অ্যাপেন্ডিসাইটিস রে বি পেন হবা সিভিয়র পেন হবা অ্যাপেন্ডিসাইটিস কানা হেসি পহেলা পেন হবা নাভি পাখে নাভি পাখে পেন হবা নাভি উপরে পেন হবা আউ বান্তি লাগবা দুই তিন ঘন্টা গলা পরে সে পেনটা কু পেট কু পলাই আসবা পহেলা রু পেট রে পেন নাই হয়ে
2: আচ্ছা
1: পহেলা পহেলা নেভ নাভি পাখে রে হবা পরে রাইট সাইড কু পলাই আসবা বলে অ্যাপেন্ডিসাইটিস র পেনটা পেটর তল ভাগে আসি গলবডার র পেনটা পেটর উপর ভাগে
2: তো স্যার এই বিভিন্ন প্রকার যেন রয়েছে যেটা হার্নিয়ার সেটা কেনটা
1: হার্নিয়া সেটা কেন হচ্ছে আমার যে পেটটা আছে আমার পেটটা গোটে গোটে ক্যাভিটি গোটে ওয়াল আছে তার সব
2: আজ্ঞা আজ্ঞা
1: হ্যাঁ ডাহাণ পটরে সামনা পটে বি সেই ওয়াল আছে কিন্তু সে ওয়াল বাটরে আমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাস ডিফরেন্স সে যেটা কি মানে স্পর্ম যেন বাটে জানা আনা করছি সে ফার্ম ডিফরেন্সটা তলকু আসবা হিঁ আসবা টেস্টিস পাকু সে ভাস ডিফরেন্স আসলা বেলকু বাট সে নেচার তার বাট তৈরি করি রকিছে হলে সেই বাট যেটা আছে তাকু বন্ধ করবার লাগি তাকু ঠিক করবার লাগি মসল আছে কিন্তু বাই চান্স কোনসি কারণ রু যদি সে মসল উইক হয়ে গেলা যথা বয়স বেশি হলে বেশি কুথাকুথি কলে অর তলর প্যারালিসিস হয়েযাই মসল উইক হয়েগলা হলে সে বাটরে দেখি পেটর পুটা গুড়া বাহারি পড়বা সেটা বাহারি পড়লে তাকে কুহাযাইসি হার্নিয়া ছোট ছুঁ মানুষ হেসি ছোট ছুঁ হেসি কেতে লাগি না সে যে বাট অছে সে বাট ভিতরে পেরিটোনিয়ম গোটে সেক্ট ছুয়া দিন রয়ে যাইছি জন্মর সেতির লাগি সে ছোট ছুঁ জন্ম হল ছুঁ ছয় মাস বর্ষকর দুই বর্ষ ছুঁর বি হানিয়া হেসি হলে সে সেকটা বাহার করি কাটিদেলে ঠিক হল তার উইকনেস না থাকে
2: আচ্ছা তো স্যার এই যে সব অপরেশন কথা কুছু আর যে মানে রোগর কথা আমি কুছু সেটা অপরেশন দ্বারা হি খালি ভাল হইপার কিংবা তার মেডিসিন ভাল হবার সম্ভাবনা
1: এইগুলা হার্নিয়া হল হেপাটাইটিস হল গলবড স্টোন হল এইগুলা অপরেশন ছড়া অন্য ক্যান্সার ভাল লাগবে
2: বলে স্যার তার পূর্ব তো আজনে শ্রোতা ফোন করেছেন নিজমা ফোনটে হ্যালো
3: হ্যালো নমস্কার
2: নমস্কার

প্রকৃতি সাঙেন নাচ গীত কামিকরি তামহে জীবন বন আঘলি আঘলি হুয়ালনার আদগে লাগানতা প্রকৃতি প্রেমী বানার ই আদিবাসী সম্প্রদায়ের আর নামে কুণাত হি প্রকৃতির প্রকৃতিন পূজা কামদাত প্রকৃতি বদ নামে জেতেত বলিকরি ভাবদাত বলিকরি নাম সবুবেলে তাঙ্গান সম্মান চিয়ালদাত আর হন্য যদি বধ হলে এ কুণা সম্প্রদায়ের গে বাড়েটে মাহপুর মানালি ধার্মে বেলায় আস আর্গাল দাস এত্তাল দাস জেতেরি নেয়রাল দাস ভল মন্দ ছন্দ কপট সাহায্য সহযোগ নে যাহা ভি কামালনার ন্যায় চিয়াগে লাগান আসমিতি এরাল দাস আদগে লাগানতা ই কুণা সম্প্রদায়ের নেখে অনিষ্ট কামাগে লাগান আকভর পলনার মানা আর সরল বিশ্বাসীরু প্রকৃতির দূসরা আলারগে যেন্তা ভল মান যেন্তা সুখ শান্তিনু রস আদগে লাগান ভিতম চেষ্টা কামনার আর প্রকৃতির ই কুণা সম্প্রদায়ের গে যেন গীতু আতলি ই কুণা সম্প্রদায়ের গে যেন বাদ্য আতলি আর যেন প্রকার নৃত্য আতলি অন্য তাম নিজ জীবন সামিল কামনার আর অন্টা সুখী জীবন যাপন কামাগে লাগান চেষ্টা কামনার।

0: Chandras Manalas, Arge Kunarge on Tarajas, at Risarchun Tenkichidun. Ebong, Dire Dire, Ruidas Patnantin, Barchkanar, Dire Dire, Bedbias on Cholge, Homirpur, Gebarchkanar, Bedbiasun Ratskanar, Ebong, Dire Dire are Urisanu, Barchar, Bibinada, Bone, Bamra, Khalsa, Jaipur, Nagara, Ebong, Dire Dire Dire Tame, Bonso Vistar Manjararu, Urisanta Bortman, 14 15 টা জিলানু আতলার এবং আর যেতে হলে বেদব্যাস অনু রাজার তামে বংশ বহুত জোর বিস্তার মান যা এবং তা ধীরে ধীরে তামে নিজর নিজর গোত্র অথরার কুনহার মানালার 15 টা প্রকারর গোত্র টপা বাড়া হেস লাকড়া কুরি 15 টা আতলার এবং তামে নের পূজারি মানর আদিন তেঙ্গিয়ার নের গাউড়া মানর আদিন তেঙ্গিয়ার কুনহার মানালার আরি গাউড়ার আর পূজারীর আর বামনার তেনু কুনারগে যেন পরম্পরা তিলি ই বহু সুন্দর পরম্পরা ইন্না ধীরে ধীরে যেতেবেলে আধুনিক সভ্যতা বার্চা বর্তমান ধীরে ধীরে এরা খাতরালি তামে ভাষার মদরা চেলনার তামে নাচ গীতুন মদরা চেলনার পরম্পরা মদরা চেলনার কুনহার মানালনার বিশেষ ভাবরে সংস্কৃতি প্রেমীরুন চাষ মিয়া নির্ভর কামনার তামে বেঞ্জানু জেনতা ডিজে সাটালি হুদান ব্যবহার মান কামালিয়ার আকুন তামে পারম্পরিক হেলুট নু আর তামে বিবাহ সম্পন্ন কামালিয়ার কিন্তু ধীরে ধীরে যেতে আধুনিক সভ্যতা বার্চা আর টিকেটকে লোপ মানার বাড়ালি এবং আধুনিক পরম্পরা করালি কিন্তু যা হও ধন্যবাদ চন ধন্যবাদ চন আকাশবাণী সম্বলপুর ই যেন কুনহারগে ভাষা সংস্কৃতির পরম্পরা এসকে উজ্জ্বল আধি লাগান তাম যেন কার্যক্রম কামচিকানার এবং ইন্না এঙ্গান ই কুনহা ভাষার গে জাতির গে উৎপত্তি বাবদ যেন তেঙ্গাকে এঙ্গান দুই পদ অনুরোধ কামচিকানার তেঙ্গাকে লাগান যেন অনুরোধ কামচিকানার তেণু এন ধন্যবাদ চালান নিশ্চিত ভাবরে তামানে কুনহার জাতি মানালি বলিষ্ঠ জাতি ইরগে ভাষা অলগা প্রকারর পরম্পরা অলগা ইরগে নাদু ভূতই জঙ্গল নু পূজা কামনার জোড়ু নু পূজা কামনার তেণু ইর মানালি প্রকৃতি ভক্তরুণ তেণু যা হো ইনা যেন কার্যক্রম ই কানার আকাশবাণী সম্বলপুর তরফতিন নিশ্চিত ভাবে বঢ়িয়া কার্যক্রম তেণু ফের ধন্যবাদ চন আকাশবাণী সম্বলপুর তা কর্মকর্তা গুঠাই
1: আরুণটা কথা নিমেস্তি আহাগি লেগান আমি চাহালদাম যে নিম তেঙ্কার যে হা রাজি তার্তি বারচার আর ইসাম যেন শঙ্খ কুইলি যেন যে উড়ু আতিলি আসানকে বারচার বলিকি যে আলার তেঙ্গনার গুঠি যে নে বণিজকে কামাগি কেরার নে বাদ্দা রাজি জয় কামাগি কেরার নামে কুনহার এন্দেরকে ই তারা বারচার পাচি গুঠিয়ার এন্দের বানার একখানে হেকরি ইয়া এত্তিয়ার আর বারচার
0: বলে নাগপুর ধানপুর দিন বারচার রৈদাস পাটনান রাচার সাপাতনা মাহালদার ইংরেজ শাসন পহলে ইদমা রাচার পাটনার পাটনার যেতেবেলে বারম্বার আক্রমণ কামচার তামান নির্যাতনা চিচ্চার বাধ্য হয়ে কিনা সে ধীরে ধীরে রোহিদাস পাটনান্তিন আনসিয়ার ই শঙ্খ কোয়েলি যে নাতলি ব্রাহ্মণী নদী বেদব্যাস চাহানুর আচার হমিরপুর নুর আচার
1: আচ্ছা হুস্তি যেন ভিন ভিন জায়গাটা যেন ফয়লার আর একখানে একখানে কিরি কেরার হুসান বানার যে জোর তামান ছেকচকি চা বলি কিরি হু কথা একখানে
0: নিশ্চিত ভাবে ইর মানালনার প্রকৃতি প্রেমীর এবং ইর বিশেষ করে চাষবাস মিয়া নির্ভর কামনার যেতেবেলে তাম বেদব্যাস নু রাচার তামে বংশ নিয়মালান্য বাড়া কেরাম এবং আসানা প্রকৃতির বিশ্বাস কামনার এবং জোড় উলা করচার আর শপথ কামচার যে ইন্নান্তি নেম 15টা বরগ মাঞ্জকাম এবং আস্তিন তিন তার নিজর নিজর কর্মকর্মাণী গেলাগান নের বামড়া কেরার নের জয়পুর তারা কেরার নের নাগরে কেরার নের দেবগড় তারা কেরার কুনহা নেম হেম কুনহুম মানাল্লাম চার প্রকার আজ্ঞাইসান এম হে পরিচয় বিভিন্ন জেলানো বিভিন্ন প্রকার সুন্দরগড় জেলা নু সম্বলপুর জেলা কচিনা অঞ্চল নু জয়পুর নু দেবগড় নু কুনহু বাচার কিষান বাচার ইয়া সম্বলপুর তারা বুঙ্গাবাড়া বরগড় বলাঙ্গীর কলাহান্ডি আয়াত মিঘা বাচার ইয়া রেড়াখোল আটমল্লিক তারা কুড়া বাচার ইয়া তালচের কামাক্ষনগর কেন্দুঝর তারা মাটিয়া বাচার তেণু এম চার প্রকার এম পরিচয় মানালি ভাষা দণ্টা পরম্পরা দণ্টা সংস্কৃতি দণ্টা সাফা দণ্টা কিন্তু ଏମ୍ ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲା ନୁ ପରିଚୟ ଟିକେ ଦୁସରା ଦୁସରା
1: ତ ଇନେ ହେଇକିରି ଯେତେ ତାର ଫୈଲାର
0: ଆଜ୍ଞା
1: ହେଲେ ଆରୁଣ୍ଡା କଥା ନିମ୍ ଯାହା ତେଙ୍ଗାଲକାର ଯେ ଇର୍ ପ୍ରକୃତି ପ୍ରେମୀ ପ୍ରକୃତି ପୂଜା ନାନ୍ନାଲ ବୋଲିକିରି ତ ପାଚି ଗୁଠିଆ ଏନେର ମାନାର ଯେ ଇର୍ଗେ ପ୍ରକୃତିରେ ଏକାବତାମେ ବଢ଼େ ଦେବତା ଦାରୁ ନେକାନ ପୂଜା କାମନାର ଏନ୍ଦେର ତେଙ୍ଗାଲି ନାମେ ଇତିହାସ
0: କୁଣାର ଗି ଇତିହାସ ତେଙ୍ଗାଲି ଆଜ୍ଞା ପୁରୁଖା ଯାହା ତେଙ୍ଗନାର ଏମ୍ ଯେନ୍ ବି କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନ୍ନା ବେଞ୍ଜା ମାନ୍ନା ବୋରୁ ମାନ୍ନା ଏକ୍ସିଆ ମାନ୍ନା ପହଲେ ଧରମ ଦେବତା ସିନ୍ ଧରମ ବେଲାସ ମାନଲା ସେମେ ଆରାଧ୍ୟ ଦେବତା ନା ଦୁଦ ଧରମ ବେଲାସିନ୍ ଏମ୍ ପୂଜା କାମ ଦାମ ଏବଂ ନିଜର ନିଜର ତାର ମାନେ ଯେନ୍ ଗୋତ୍ର ଗୁଠିଆ ଥିଲି ଏମେ ପିତୃ ଦିହଣ୍ଟା ବାଡ଼କା ପୂଜା ଦୁନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେନ୍ ବର ଗୁଠିଆ ଥିଲାମ ଏମ୍ ନାୟିକା ପୂଜା ବି କାମ ଦାମ ଜଙ୍ଗଲ ଉଲା ଦିନ କାମ ଦାମ ଏମ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଏମେ ତାମାନେ ପୂଜା ଆରାଧନା ପ୍ରକୃତି ମିଆଁ ଏମ୍ କାମ ଦାମୁ ଇଦ ମାନାଲି ଆମେ ପରମ୍ପରା ଦୁନ୍
1: ଆଚ୍ଛା ହେଲେ ଆରୁଣ୍ଡା କଥା ଯେ ଇର୍ ଯେତେବେଳେ ବାରଚାର ଆଉ ଇଆ ଫୈଲାରାର ଆଉ ରାଲନାର ତ ଧୀରେ ଧୀରେ ତ ନମେ ଜୀବନ ଜୀବିକା ବନ ଆଗକେ ହୁଆଗେ ଲାଗନ କିଛି ତ ଅଣ୍ଡା ଧନ୍ଦା କାମତ କିଛି ଅଣ୍ଡା ନାଲଖୁଣ୍ଡା କାମତ ହେଲେ ନାମ ଉଜ୍ଜତ କରୁଛି ହେଲେ ନମେ ଏଇ କୁଣାରଗେ ପ୍ରକୃତ ମୌଲିନ୍ତି ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ତମେ କୌଳିକ ବୃତ୍ତି ଯଦି ନାମ ବୋଧ ତମ ଏନ୍ଦିର କାମାଲିଆର ଚାଲରାଲିଆର ଏକାନେ ଏକାନେ ଚାଲରାଲିଆର
0: ନିଶ୍ଚିତ ଭାବରେ ପହିଲେ ତ ଇର୍ ଜଙ୍ଗଲ ନୁ ରାଲିଆର ଜଙ୍ଗଲ ନୁ ଏନ୍ଦିର ଘେ ତାଙ୍କେ ପ୍ରମାଣ ବି ଆତିଲି ନାମେ ଯେନ୍ ନାୟିକା ପୂଜା କାମାଲ ଦାତ ଆଦିନ ଭାକା ନାଦୁନ ପୂଜା କାମନାର ଆସନ ଭାକା ନାଦୁନ ଏନ୍ଦିର ପୂଜା କାମନାର ଯେତେବେଳେ ଜଙ୍ଗଲ ତଡ଼ନାର ହେନା ମାନୁ ଡାଡ଼ା ଗୁଠିନ ବାସନା ଚିହ୍ନ ଅହଲି ଖାଇଦୁନ୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାମାନେ ଆନ ଆଦୁଘେ ଏତକୋ ଅଣ୍ଟା ମହତ ରାଜା ଆ ଅହଲି ଖାଇ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏବଂ ଆସନ ଚାଷ କାମନାର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ତାମାନେ ଯେନ୍ ବାଲନାର ଗୁର୍ଜି ମାଡ଼ିଆ କରି ଏନେ କରି ଚାଷ କାମାଲିଆର ଏବଂ ଆକୁନ୍ତା ଆଧୁନିକ ପରମ୍ପରା ବାର୍ଚ୍ଚା ଦିନ ସାଫାର ଚାଷ କୃଷି ମିଆଁ ରାଚାର ହେସୁ ମିଆଁ ରାଚାର ହେସୁ ଚାଷ କାମାଲନାର ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଆକୁ ନେରା ଖାତାରଲି ହାତ ଦୁବଚର ବି ଟିକେ ଶିକ୍ଷିତ ମାନଜାରିନ ପାଠ ପଟର ପାଠଚାରିନ ଏବଂ ଚାକିରି ବାକିରି ବି କାମାଲନାର କିଛି
1: ଧୀରେ ଧୀରେ ସମୟ ପରିବର୍ତ୍ତନ ମାନଲି ଆର ପରିବର୍ତ୍ତନ ଗେ ଧାରାନୁ
0: ଆଜ୍ଞା
1: ତା ଆମି ପରିବର୍ତ୍ତନ ମାନତେ ମାନଲାର ହେଲେ ନମେ ଯେନ୍ ଇତିହାସ ବନରା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆହନା କଥା ଆଜ୍ଞା ଲାଗା ନିମେନ୍ତି ମେନାଲ ଦାନ ଯେ
0: ବଢିଆ ବଢିଆ ଆଜ୍ଞା
1: ହାତ ଦୁବଚର ରତନାର କା ନମେ ଯେନ୍ ଭାଇ ଭଣି ରତନାର କି ଆହର ଚାପ ବୁଝିକିରି ତ ଆରୁଣ୍ଡା କଥା ଯେ ଇର୍ ବାରଚାର ଇନେ ଚାଷ ନାଞ୍ଜାର ହେଲେ ପ୍ରକୃତି ତମେ ତମେ ପାରମ୍ପରିକ ଯଦି ଅନ୍ନା ମହନାବନ ବଥ ଯାହା ମୌଲିନ୍ତି ରାଚା ଆରୁ ଆକୁ ତାକୁ ବି ଧୀରେ ଧୀରେ ବାରାଲି ଆର ଧୀରେ ଧୀରେ ପରିବର୍ତ୍ତନ ମାନାଲି ପରିବର୍ତ୍ତନ ତ ମାନ ବାକି ପହଲା ନମେ ଇ କୁଣା ଜାତି ଆର ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ଅନାଲିଆର ମହାଲିଆର ଏକାନେ ତମେ ପିନ୍ଧନ ଉଢ଼ନ ଏକାନେ ରାଚା ଇତିକେ କିଛି ତଥ୍ୟ ହନେ ଆତିଲି କାଏ ବାକି
0: ତଥ୍ୟତା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆତିଲି ତେଙ୍ଗାଲକାର ନାମ ପ୍ରକୃତି ମିଆଁ କୁଣାର ବିଶେଷ ନିର୍ଭର କାମନାର ଏବଂ ଆକୁନ୍ ଯେନ୍ ନାମ ପ୍ୟାଣ୍ଟ କୁର୍ତ୍ତା ତାଲଦାତ କା ଚିଢ଼ା ତାଲଦାତ ଆ ସମୟ ନୁ ଆ ସବୁ ମାଲାରାନା ତମେ ଜଙ୍ଗଲ ନୁ ତା ବାସ କାମାଲିଆର ପଶୁପକ୍ଷୀ ଶିକାର କାମାଲିଆର କିଛି କିଛି ଆଡ଼ା ନୁ ହଉ ତାମାନେ ମାଡ଼ିଆ ଫାଡ଼ିଆ କରି କାମାଲିଆର ଆନ୍ନା ହିସାବ ନୁ ଆର ଚାଲରାଲିଆର ବିଶେଷ କରି ତମ ଜଙ୍ଗଲ ମିଆଁ ନିର୍ଭର କାମାଲିଆର ଆରୁ ନାମେ ନାଦୁନ୍ ବି ଆର କୁଣାର୍ଗେ ନାଦୁନ୍ ସାଫାତ୍ ଜଙ୍ଗଲ ପର୍ଯ୍ୟବେଶୀ ଦୁନ୍ ସାଫାତ୍
1: ତ ଇନେ ହେଇକିରି ନାମେ ପ୍ରକୃତି ସାଙ୍ଗେ ସମ୍ପର୍କ ଆତିଲି ଆକୁନ୍ ବି ଆତିଲି ଆରୁ ନାମେ ଅଣ୍ଟା କର୍ତ୍ତବ୍ୟ ମାନ କଥା ଯେ ପ୍ରକୃତି ସାଙ୍ଗେ ନାମେ ଯେନ୍ ସମ୍ପର୍କ ଆତିଲି ଆ ସମ୍ପର୍କ ବନ୍ ଠିକ୍ ହିସାବ ନାମ ସନ୍ତୁଳିତ କମିକିରି ଇଅତ୍ ହେଲେ ଶେଷେ ଆରୁ ଅଣ୍ଟା କଥା ନିମତେଙ୍ଗର ଯେ ନାମେ ଯେନ୍ ଭବିଷ୍ୟତ ବଂଶ ଧର ବାରାଲନାର ଗୁଠି ଆର୍ ନାମେ ଇତିହାସ ବନ୍ ଆହନା ଇଅ ଜରୁରୀ ବୋଲିକିରି ନାମ ଭାବତ ଏନ୍ଦିର ବର୍ ଇ ବାବଦେ
0: ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭାଷା ମାନାଲି ଅଣ୍ଟା ସମାଜଟା ସାଫାର ଏମିତି ବାର୍କା ଜିନିଷ ଭାଷା ଯଦି ଉଜିଆ ଆ ସମାନ ତା ସଂସ୍କୃତି ବି ଉଜ୍ଜ ଆ ସମାନ ତା ପରମ୍ପରା ବି ଉଜ୍ଜ ଏନ୍ଦିର ଘେ ଭାଷା ଯଦି ବୁଢ଼ା କେରା ନାମେ ପରିଚୟ ବି ବୁଢ଼ କରିଦନ୍ ତେଣୁ ଇ ତାମାନେ ଉଜ୍ନା ରାନା ନିହାତି ଜରୁରୀ ଦିଅନ୍ ଏନ୍ଦିର ଘେ ଇଦାନ ଯଦି ନାମ ବୁଢ଼ କ ନାମେ ଭବିଷ୍ୟତ ବଂଶଧର ଆର୍ ନାମ ଏକା ନାଦୁନ୍ ପୂଜା କାମଦାତ ଏକା ଏନ୍ଦିର କାମଦାତ ଇଦାନ ଆରୁ ଆହା ପଲ୍ଲର ତେଣୁ ଯାହା ହଉ ଧନ୍ୟବାଦ ଜନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଇ ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଇ ଅଚିକିଛି ବଢ଼ିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏମ୍ ବହୁତ ସମୟ ନୁ ଚିନ୍ତା ପ୍ରକଟ କାମଦାମ ଯେ ମାନଲା ଇନା ଭାଷା ବୁଢ଼ାର କାଲି କିନ୍ତୁ କୁଣାର୍ଗେ ତା ଆମେ ଲିଖିତ କିଛି ମାନଲା ଦିନ ସାଫାତ ମାନାଲି ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଆଲାର ଗୁଠା ଯାହା ତେଙ୍ଗନାର ଆଦିନ ମେନା ମେନା କରି ଇଦ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଇ କାତିଲି ଆକୁ କିଛି କିଛି ଆଡ଼ାନୁ ରିସର୍ଚ୍ଚ କାମ ଆଣିଲା ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇନ୍ନା ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି କାରଣ ବହୁତ ବଢ଼ିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ, ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ

0: নাম জেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহলে দুনিয়া কেতে না কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানত আর একা বোধ নামে নিজর পরিচয় দু নিজর অস্মিতা দু নিজর সম্প্রদায় গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়ত হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গেইন না বিপত্তি খাতির কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবুনু একন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কা হেক্ষা কা নামে একা বাকেন ভি নামে শরীর বড় যদি অসুবিধানু খাতরা হেলে আদকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েত কামদাত আর ভল মানন কত বুলিকরি নাম চিন্তা কামদাত হেলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু ভি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হেলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকরি নাম আদান সালখাঙ্গত আ জিনিস বন ভাবনা কথা আউ হন্যে এর থালে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতল দাঁত নাম যদি সুস্থ সবল আতল দাঁত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে আমি হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জাকা জাতলি জিতে সান কত বারতারু সমাজ নু ঠিক হিসাবু চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে নাম যদি আকুন্তা ই বৈজ্ঞানিক যুগকে যাহা পদ্ধতি আতিলি আদান যদি নাম গ্রহণ মা কামত হলে নামা হি অসুবিধা মান তেঙ্গনা কথা যে নামে শরীরন্তা হান্নু জোড়েদ বাড়িটে সম্পত্তি হান্নু যদি মাল্লা দিন হলে নামে শরীর বোধ ও কামি হিকরি রক তা হান্নু যেনতা ভল র আদগি লাগান ভি ধ্যান চিনা কথা আর পারম্পরিক যেন বিশ্বাস আতলি আদান ছাড়িকি নামে হান্নু গে চেকআপ কামানা কথা ঠিক আতলি কামাল্লা আদান হানা কথা এদের গে আকুন ভিন ভিন চিকিৎসা পদ্ধতি বার্চা দিন নাম যদি পাছিলি রত কত হলে ই প্রকার যেন অমূল্য সম্পদ নামে আতলি হান্নু জোড়ে আদাদ নষ্ট মান্না সম্ভাবনা আতলি তা হেলা একলা হিমা কামনা কথা যেতেবেলে বি কিছু অসুবিধা মানালি ডাক্তার আজ্ঞাগারগে চাহানু কানা কথা আর নিজের সমস্যা বন তেঙ্গনা কথা তা ইসবু জিনিসগে সচেতনতা এককানে মানত আর নাম আহাঙ্গত আদগে লাগান সরকার ভি ভিন ভিন ব্যবস্থা কামচ কিছি আবন নাম যদি আহ থালে নাম নামাগে লাগান আদান ব্যবহার কামাঙ্গত আও নিজে ঠিক হিসাম রাঙ্গত
1: শুনিলে কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পপু ঝকা ঝকা আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এথর শুণত কতোটি ওড়িয়া কথাচিত্রর গীত প্রথমে শুণত কথাচিত্র পরশুরামর এই গীতটি দ্বিতকণ্ঠের গীতটি গাইছেন উদিত নারায়ণ এবং নিবেদিতা গীত রচনা শ্রীকান্ত গৌতম সঙ্গীত মন্মথ মিশ্র।